Well, listeners, can apni khan laga message kan aayegi na se, so my message kan puri diya se, likhi na pathe se, Premika Tewa. Ta is sari hi jan kar bian long para likhi na pathe se, aur ta likhi se, first kana tu bishi bhal pai se, huni enjoy kuri se, aro bhal bhal kana bajay tha ki bhi kui na likhi se. Well, thank you so much, Premika, apni likhi na pathe diya nishina, moi bhi para tok tu bhal bhal kana bajay gina, apni kan sab ke entertain kuru le, koshish kuru bo. আৰু ইয়াতে লিখি আছে বগাজান পাৰা সুনিতা বসুমতিৰী তাই লিখি আছে হেল্ল' মাই লাভলি মিষ্টি ছাৰ গুড মৰ্ণিং ৱাও ক'ত যাইছিলে আপুনি ইমান দিন মই লগা মনতে বেছি বিয়া লাগিছে ছাৰ আৰু ক'তেবি নাযাবি দেই মাই ডিয়াৰ ছাৰ জি অ'কে বাই মইতো ডিউটি কৰি আছে গানা শুনি আছোঁ কৈ কিনে লিখি আছে ৱেল থেংক ইউ ছ' মাছ সুনিতা মই অলপ দিন কাৰণে লিফ্টতে থাকিছে বাট এনিৱে আই এম বেক এগেইন চ' আপুনি চবকে এণ্টাৰটেইন কৰিব ভাল ভাল গানা বজাই কিনা তো থেংক ইউ ছ' মাছ ফৰ ৰাইটিং আৰু ইয়াতে এফ এম ট্ৰেকপান ফেমিলি গুড মৰ্ণিং কৈ কিনে লিখি আছে লম্বোদাৰ ৰেডিঅ' লিচনাৰ্ছ গ্ৰুপ গ্ৰাম জাছপুৱা দিছে কৈ কিনে লিখি আছে ৱেল শুক্ৰিয়া লম্বোদাৰ রেডিও লিসনার্স গ্রুপ আপ লোগো কো আপ লোগো কি মেসেজ কে লিয়ে বহুত বহুত শুক্রিয়া এনাদো মেসেজ লিখি আছে ইয়াতে গুড মর্নিং আর জয় নমস্কার লিসনার্স আছে দুর্গেশ নগনপুরী হৃদয়শ্যাম নগনপুরী বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমবাই বাবু দিব্যাংশ সুরেশ কুমার দক্ষি প্রেমলাল বর্মা নিকেশ ধর্মেন্দ্র আর মমতাবাই বর্মা সুরেশ বর্মা ঋষভ কনক আর ভাবনা বর্মা ওয়েল থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ তো নেক্সট কানাকো শুনব শ্রেয়া ঘোষাল আর বিজয় যশুদাস লগা বস্তে আছে ফিল্ম আছে চুপ চুপ কে আর একটু গীত লিখে হয়েছে সমীর মিউজিক দিয়া হয়েছে হিমেশ রেশামিয়া

0: তো কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড বট নিচে যে যা খান আর উপর খান দি লাইট আছে হালকা আছে ট্রাফিক তো কিন্তু আলাগ রাস্তা চলাব মনে আছে কইলে প্যারামেডিকেল টু টি মডেল টু আইজি এটা রাস্তা চলাব পারে নইলে লেডি মাইলস রোড এই রাস্তা চলাব পারে টিসিবি গেট পার লই রাজু পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি মন্দিরেট আছে কিন্তু আলাগ রাস্তা চলাব মনে আছে কইলে টিসিবি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নইলে বক্স কাটিং টু এনএচএ কে টু সেন্সেস পয়েন্ট নইলে ফুলবাড়ি টু খুচিজিয়ে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লই সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ডে হইলে মদিরেট আছে আর সাউথ বাউন্ডে হলে লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাব মনে আছে কইলে সেন্সেস পয়েন্ট টু এনএচএ কে এই রাস্তা চলাব পারে হাই স্কুল জাংশন পার লই সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে ট্রাফিক হালকা আছে কিন্তু আলাগ রাস্তা চলাব মনে আছে কইলে বিলি গ্রাহাম রোড টু ডিবিএস চলাব পারে নইলে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে আর এনএচএ কে জাংশন পার লই সেন্সেস পয়েন্ট কইলে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট লাইট আছে হালকা আছে ট্রাফিক তো কিন্তু আলাগ রাস্তা চলাব মনে আছে কইলে টিসিবি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে এই থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট আকো আনি দিয়া হব 10:30
1: News, music and entertainment. FM 103 megahertz.
0: ওয়েলকাম ব্যাক লিসনার্স এটি আকাশবাণী কোহিমা এফ এম ট্রাকপান 103 মেগাহার্জ পর আপনি এখন প্রোগ্রাম দিয়ে থাকে শুনে আছে আর এটা শুনে থাকে প্রোগ্রাম আছে হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম ফর জিভাই কারণে সো প্রোগ্রামটি নেক্সট গান আকো শুনব আপনাদেরকে শান আর কৈলাস খের লেখা অবস্থায় আছে ফিল্ম আছে ফানা গীত লিখে আছে প্রসূন যোশী আর মিউজিক দিয়ে হয়েছে যতীন ললিত

তথাপি ভাল লাগিয়া গানখান তো মই আপনিখান কারণে বাজাই দিয়া হব। ওয়েল লিসনার্স, এই লগতে এটার কারণে প্রোগ্রামটি শেষ করবলে টাইম হয়েছে, তো লাস্ট গানা শুনি লব। শুনি থাকি সব মানুষকে ধন্যবাদ জানাই দিয়ে আছে আপনি খান শুনি থাকিয়া কারণে, আর আপনি মেসেজ খান ভাল ভাড়া লিখে কিনা পাঠাই দিয়ার কারণে আপনি থ্যাংক ইউ কিনা জানাই দিয়ে আছে। আকো লগ করে হব 11:30।

0: FM 103 MHz.
1: Radio Akashvani Kohima, FM Tragapan 103 MHz, where your real time traffic update and EDSA Kohima Town Laga. Monkolabara Lugina PHQ Junction Tokolitia, northbound, that is Niche Jaganule, moderate assay, aro southbound, Junkan Uporfina Yassi to a light assay, Queen of Nianke Janadia say. কিন্তু অল্টারনেট রুট আলাক রাস্তায় চলা বলে মনে আছে কইলে ওল্ড মিনিস্টার সিল টু জেল কলোনি এটি রাস্তা চলাব পারে টিসিপি গেট পার লগে না রাজু পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ডে হইলে মদিরাত আছে আর সাউথ বাউন্ডে হইলে লাইট আছে কিন্তু আলাক রাস্তায় চলা বলে মনে আছে কইলে প্যারামেডিক্যাল টি টু টি মডেল টু আইজি এটি রাস্তা চলাব পারে নইলে লেডি মাইলস রোড এটি রাস্তা চলাব পারে টিসিপি গেট পার লগে না রাজু পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি মদিরাত আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নহলে বক্স কাটিং টু এনএচ এ কে টু সেন্সেস পয়েন্ট নহলে ফুলবাড়ি টু খুচিজিয়ে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট ইটো রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট বা লৈ না সেন্সেস পয়েন্ট কইলে এতিয়া নর্থ বাউন্ড হইলে মদিরাত আছে আর সাউথ বাউন্ড হইলে লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সেস পয়েন্ট টু এনএচ এ কে ইটো রাস্তা চলাব পারে নহলে হাইস্কুল জাংশন টু সেন্সেস পয়েন্ট এটি রাস্তা চলাব পারে হাইস্কুল জাংশন পার লগে সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ডে হইলে লাইট আছে আর সাউথ বাউন্ডে বি লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে বিলিগ্রাম রোড টু ডিবিএস চলাব পারে নইলে হাইস্কুল জাংশন টু টি মডেল রোড এটি রাস্তা চলাব পারে আর এনএচ এ কে জাংশন পার লগে সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিবি লাইট আছে কিন্তু আলাক রাস্তায় চলাবলে মনে আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট এইটো রাস্তা চলাব পারে এইটো থাকিছে এতিয়াৰ কাৰণে ট্ৰাফিক আপডেট

এইটো আকৌ ইয়াতে লিখি কিনে পতাই আছে, দিছ ইজ দেৱাশিষ হাজৰিকা মাজুলী আসাম পৰা লিখি কিনে পতাই আছে তাই। আৰু তাই এতিয়া গানা মানি আছে দাবাং টু লগা ফিল্ম পৰা দাগাবাজ ৰে এইটো গানাটো বাজাই দিবি কোৱা আছে। আৰু তাই এইটো গানা ডেডিকেট কৰি দিয়া আছে সুনিতা বসুমতারী, প্রেমিকা তেওয়া, অঞ্জলি বসুমতারী, আমাল বসুমতারী, রমেশ পাত্র, রুনু পাত্র, লাকি, রকুবিলে মেটা, বাইকুন মুন্ডা অ্যান্ড এফ এম ট্রাকোপান লিসনার্স কইনা লিখে আছে, অল দ্য লিসনার্স কইনা। ওয়েল থ্যাংক ইউ সো মাচ, আপনি লিখে কিনা পাঠিয়ে দিয়া কইনে দিবাশিস, তো আপনি মাঙিয়া গানটি বজাই দিব। তো লিসনার্স খান এটা শুনব রাহাত ফাতে আলী খান আর শ্রেয়া ঘোষাল লগা ওয়াস্তে ফিল্ম আছে দাবাং টু।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: FM 103 MHz.

থাকি আছে। এইটো সব চাইলে মানে আমি কান থাকিয়া লগা চাকা আর মাটি নিমিতে প্রবলেম আনি দিয়া লগাই আছে বলে আমি কান কব পারে। হাওয়া মারিছে কলিবি মাটি আর মাটির লগতে পার্টিকলস থাকিয়া এইটু কান হাওয়া উড়ে গানা মাটিকে নষ্ট করিয়া এটু একটা থাকি আছে। আর পানির নষ্ট আনি দিয়া হইলে কোয়া নিচি বেশিরভাগ সামার সময় প্রগম পানি ডর আহি থাকে এইটার মাটিকে লোকসান পাই থাকে। আর দূসরা তো টেলেজ এরোশন এটি বি একটা থাকি আছে, মানে এই স্লোপ জাকা এনেকাখান না জানি কেনা মাটি মল তো হারাই যাই থাকিয়া এটি বি একটা প্রবলেম থাকি আছে। এই নিমিত্তে এটা কোয়া লগা প্রসেস সব তো সুইল এরোশন লগা নিচে দিয়ে থাকে। তো এনেকা মাটি হারাই যাই থাকিয়া এটুকে কন্ট্রোল করব কারণে কোনবা মেজার কান তো আমি কান চাই লব। একনমিক সোয়েল কনজারভেশন তার কারণে দিয়া লাগা তারিখা কোনবা তো চাইলে মানে এই মাটি হারাই যা এটুকে কম দি করব নিমিতে ক্রপ রোটেশন এটু একটা থাকি আছে। মানে মাঠে একটা জায়গাতে ওদাই কিছুমান গাছ সবজি নইলে বা কেলাগা ক্রপ হলে বি পালা পালি করে কিনা রোপাই রাখিছে বলে এইটারে মাটিকে বাঁচাই কিনা রাখব পড়ে আছে। আর এনেকা ক্রপ রোটেশন হওয়া নিমিতে মাটি লাগা ইরোশন মাটি উপর দিয়ে থাকিয়া হারাই থাকিয়া লই যাই থাকিয়া এইটু কি কমতি করবলে পারে এটু কই আছে। ক্রপস কান তো হলে লিকিউম ক্রপস আর সিরিয়াল ক্রপস এই দুইটা জাতিবিল তো পালা পালে করে কিনা মাটি একটা জায়গাতে হলে বি রোপাই থাকিছে বলে এইটার মাটি হারাই যাকে কমতি করব পারে আছে। দূসরা একটা তো আছে স্ট্রাইপ ক্রপিং কই থাকে, মানে মাটি হারাই যা তো হইলে আমি গান জানি জানি কেনা হারাই যা এনেকা বি নহয় আমি গান না থাকি কিনা না জানি কেনা হাওয়া লই যা নইলে বা প্রগম পানি আহিয়া দেম দে আস্তে আস্তে বা মাটি তো হারাই যাই থাকে। এই নিমিত্তে স্ট্রাইপ ক্রপিং লাগাতে বি একটা তারিকা ভাল আছে। জোহার পাচরা আর মকই এই দোকানবিল এটু বি লাইন করে কিনা মাটি চাবলে চাকা এনেকাতে লাইন করে কিনা রোপাইছে কলে এইটারে উপর লাগা মাটি হারাই থাকিয়া কমতি হয়ে থাকিয়া এইটুকে বাঁচাব পড়ে আছে। এইটার সিস্টেম তো পিছি জায়গাতে প্র্যাকটিস করে থাকে এইটু বি ক্রপ রোটেশন নিচিনাই থাকি আছে। কিন্তু ক্রপ কান তো লাইন বা রোপাই কিনা যা নিমিতে মাটিকে আস্তে বা হারাই থাকিয়া এইটু কানকে ধরে কিনা রাখিয়া এইটার তারিখা একটা থাকি আছে। আর তিসরাটো আছে মিক্স ক্রপিং এইটু বি একটা তারিখা আছে, মানে মাটি জায়গা একটাতে আলাগ আলাগ সবজি নইলে বা ক্রপ বিলাক একইলগতে মিলাই কিনা রোপিয়া মাটি হারাবলে থাকিয়া এইটু কি বাঁচাব পড়ে আছে। এইটু কারণ জাতিবিল তো হইলে হুইট গ্রাম কপি আর মকইবিল একটা মাটি জায়গাতে একইলগতে রোপাইছে বলে বি এইটারে মাটিকে বাঁচাবলে পারে এইটু কই আছে। আর জার্দাওয়ালাতো থাকি আছে ইন্টারক্রপিং এইটার তারিখাতো বি মাটিকে পাচা লাগা একটা আছে, মানে চাকা তো চাই কেনা গাছ বি লাগাব আর মাঝে স্পাইসেস লাগা ক্রপ নিচিনা বি লাগাব পারে নইলে বি এগ্রিকালচার লাগা ক্রপস বিল এই মাটিকে ঠিক পড়া তার জরি পড়া মাটিকে টানি কেনা রাখিয়া লাগা এই হিসাবতে ইন্টারক্রপিং তো বি কাম করেছি বলে এইটারে মাটিকে পাচাই কেনা রাখব পড়ে আছে। আর দূসরা তো হলে ম্যানেজমেন্ট, মানে মাটি অর্গেনিক মেনিয়র এইটু কানবা মাটি কিনা যতন করে কিনা রাখব লাগে এই তারিখা একটা থাকি আছে। খেতে আমি কান অর্গেনিক মেনিয়র এই চলার কারণে হারাই থাকিয়া কমতি করব পারিয়া লাগা একটা থাকি আছে। মানে এই মাটি একটাতে হারাবলে থাকিয়া মাটি একটাতে কিমান থাকিব লাগে এইটো লাগা হিসাবতে রাখবলে পারি দে এই একটা তারিখা ভাল আছে। এইটা তারিখা কাম করব নিমিতে হলে ক্রেন মেনিয়র নইলে বা স্ট্রু আর কম্পোজ এনেকা খান লই কেনা মাটি দিয়ে রাখিছে কইলে এইটারে হাওয়া মারিয়া সময় নইলে বা প্রগম পানি আহিয়া টাইম দে মাটি পিছি তো নাহারাই কেনা পোন করিয়ার কারণে মাটিকে বাঁচাব পারে এই তারিখা তো ভাল একটা আছে। আর দূসরা তো হলে মালচিং কাম করিয়া এইটারে মাটিকে বাঁচাবলে পারে এই কই আছে, মানে মালচিং তো হইলে খেতি লাগা মাটি একটাতে কিন্তু গাছ পাতা নহিলে বি দূসরা ক্রপ এই খানবা মাটিকে পোন করে কিনা রাখি থাকে এই কি কই আছে। এই হইলে খালি গাছ পাতা এই নহিলে বি স্ট্রিও খান বি হব পারে মুখয় লাগা পাতা
গাছবিলাক খেতিৰে ফেলা

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 1166 66 কল
1: হ্যালো
2: রাজেশ জি, মানে পুলিশ থানে সে বল রা হুম।
1: ফির সে
3: আপ ডিজিটাল অ্যারেস্ট মে হো, দুসরে কমরে মে জাইয়ে আকেলে। আপকে পার্সেল মে ড্রাগস মিলে হ্যায়, লম্বে জায়েঙ্গে,
4: 10 লাখ দিজিয়ে, বচ জায়েঙ্গে।
1: সর ইতনে কাহাঁ সে?
4: এক লিংক ভেজা হ্যায়, অভি প্রসেসিং কে লিয়ে 2 লাখ ভেজিয়ে, বাকি বাদ মে।
1: স্যার 2 লাখ
5: ক্যা হুয়া পাপা?
1: ও বেটা ইয়ে কে রহে হ্যায় কি মেরে পার্সেল মে সে ড্রাগস মিলে হ্যায়।
3: अरे
1: काट दिया।
5: पैनिक मत कीजिए पापा, डिजिटल अरेस्ट जैसा कुछ नहीं होता है, ये सब फ्रॉड है।
1: फ्रॉड?
5: पुलिस, बैंक, आरबीआई इत्यादि के नाम से आने वाले साइबर अपराधियों के फोन या वीडियो कॉल से सावधान रहें, उन्हें कोई पैसे ना भेजें और तुरंत पुलिस में रिपोर्ट करें। अगर समझदारी नहीं दिखाओगे
1: तो पैसे गवाओगे,
6: आरबीआई कहता है।
7: जानकार बनिए, सतर्क रहिए।
8: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Bay Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
9: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
10: The Maruti Suzuki Victoris is finally here. And has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound? Yes. Advanced Level 2 ADAS? Yes. Smart Power Tailgate with Gesture Control? Yes. 5-star safety rating? Yes. Yes. It's got it all. Introductory price starts at just ₹10.49 lakh.
9: And benefits up to ₹80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
11: WFM Dragoban. News, music and entertainment. FM 103 megahertz.
12: Green Gardens is your weekly guide to a greener tomorrow. Through awareness, education and inspiring stories, it empowers communities to protect and preserve Nagaland's natural environment. Bringing together nature, knowledge and action, Green Gardens is your weekly dose of conservation inspiration. In our previous episode, we explored how the forest and biodiversity management in the Himalaya Nagaland project is working to conserve biodiversity while improving the livelihoods of local communities. Today, we go beyond the numbers and achievements to uncover the people, partnerships, and monitoring systems that are helping shape a sustainable future for Nagaland's forests and the communities that depend on them.

0: सुन रहे होगे जी, तो मेरे पापा को भी डेडिकेट रहेगा।
1: ठीक है, तो थैंक यू सो मच तनुश्री से, आपसे बात हुआ, अच्छा लगा, आप सुनिए आपका रिक्वेस्ट सॉन्ग।
0: ओके बाय
1: बाय। ओके बाय बाय। তো মাইডিয়ার ফ্রেন্ডস, দানুশ্রী আমি খান লাগা রেগুলার লিসনার থাকি আছে, রেগুলার কলার ভি থাকি আছে, মানে মহারাষ্ট্রের পৰা, তাই রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান শুনি হব, আয়ে মিলান কে রাত ফিল্মরা, মোহাম্মদ আজিজ আর অনুথ বুডবল অবস্থে, মিউজিক দিছে আনন্দ মিলেন, লিরিক্স সমীর, শুনি কিনা এনজয় করবি, আর তাই নাম লো সবকে এটুকে ডেডিকেট করে দিয়েছে।

0: Well, my dear friends, আমি কাল ওদের নেক্সট কলার থাকি আছে। হ্যালো,
1: গুড ইভিনিং চন্দন স্যার।
0: হ্যালো, গুড ইভিনিং বাইকুন মুন্ডা।
1: হয় হয়,
0: প্রোগ্রাম স্বাগত করে আছে। আর আজি কি নিগা দিন থাকি?
1: থ্যাংক ইউ। আজি ভাল আছে, আজি ভাল আছে, গরম দি আছে। ইয়াতে
0: আর কাম কি নিগা থাকি আছে? আজি
1: ডিউটি পর আইছে, আইছে তো এটা
0: খালি রাজা আছে, রাজা অরান্ত, রাজা হিন্দুস্তানি আছে। ঠিক আছে, আর কোনবা গীত ডেডিকেট করে দিব মন আছে?
1: তো ডেডিকেশন আছে অমল বসুমতারি, বিমল বসুমতারি, রমেশ পাত্র, রুনু পাত্র, লাকি, যোগেন্দ্র রংপি, চুবাকে জামির, সুমিতা বসুমতারি, অঞ্জলি বসুমতারি, বিরেন হানসে, সুমির পাংচো, রকবীর মেত্রা, ধনঞ্জয়, আর হ্যালো ফ্রমেশ একটা গ্রুপ পড়াবি আছে, ভগবান সিং পরমারজি, প্রেম সিং সিসোদিয়াজি, গৌতম রায়বলেজি, লোকেন্দ্র বর্মাজি, গঙ্গাধর সাবনকরজি, আর যান জয়ন্তী আপনি আছে সবকে, আর যে জেকার স্যার, হেচং ম্যাম, বেরোনিকা ম্যাম, আর আজি তো বেশি খুশি পাইছি কি, মানে আজি তো বেশি দিন পিছতে জেকার স্যার আজি আইছে না।

0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাল আছে তো ভাল খবর আছে তো শুনিব এতিয়া আপুনি রিকুয়েস্ট করা গীত থ্যাংক ইউ সো মাছ ফর কলিং
1: ওকে থ্যাংক ইউ
0: ওকে ইউ ওয়েলকাম বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস অমি খান লাগত রেগুলার লিসনার থাকি আছে বাইখুন মুন্না ফ্রম ঝরাইদিউ আসাম ইয়াতে তাই রিকুয়েস্ট করা গীত শুনি হব মার জওয়ান ফিল্মরা জুবিন নটিয়াল অবস্থা দিয়ে আছে মিউজিক দিছে পায়াল দেব লিরিক্স কুণাল ভার্মা শুনি কিনা এনজয় করবি তাই নাম লওয়া সবকে ডেডিকেট করে দিয়েছে

0: বাকি এতিয়া ভিতৰত আকাশবাণী নাগালেণ্ড উনিশী কুৰিমা কাৰ্যক্ৰম ফলিন কাৰ্যক্ৰম বহুত ভাল লাগছে আমাৰ। আজি মই গীত শুনিব গীতটো হৈছে মুভিটোৰ নামটো হৈছে ফুলৰ কাটে,
1: ফুল অর কাটে,
0: ফুলৰ কাটে, ফুলৰ কাটে।
1: ওকে,
0: গীতটো কুমার শানু ভট্টাচার্যী ওর অলকা আদমি জি কো জুয়েল আওয়াজ নে।
1: আচ্ছা,
0: আচ্ছা,
1: ঠিক আছে। আৰু কোন কোন গীত
0: আপোনাৰ পাছত আছে নেকি?
1: হ্যাঁ, মুভি পাইছে, এতিয়া কব আপুনি কোন কোন গীত টিকেট কৰি দিব।
0: প্রথমত আপুনি নিব স্যার,
1: থ্যাংক ইউ।
0: দ্বিতীয়ত মোর এক বহুত আচ্ছা দোস্ত মোর মাইকেল মজুমদার ডাঙরিয়া শুনব, চিত্রগড়ের পড়া, গোলাঘাটের পড়া শুনব, অমল গোলাঘাটের পড়া নামটি হয়েছে রমেশ পাত্র। রমেশ পাত্র বহুত আচ্ছা শ্রোতা হে, উনকো সাথ মেরা বাত হুয়া বহুত আচ্ছা লাগা উনকো সাথ বাত করকে স্যার। ওকে
1: ওকে,
0: ওর অমল বসুমতারি, বিমল বসুমতারি, ওর অবিনাশ চলিজি, ও ত্রিপুরা সে মেরা এক দাদা উনকো নাম হে আশুতোষ দেবনাথজি।
1: ওকে,
0: আশুতোষ দেবনাথজি বহুত এক আচ্ছা দাদা হে। ওর আর কে নগর পড়া শুনিব অনুপ কুমার ভট্টাচার্য ডাঙরিয়া, ভগবান সিং ডাঙরিয়া, এতিয়া মুহূর্তত আকাশবাণী কুড়িমা জিয়াকে হতাবন বিপুল করে আছে, সকল বন্ধু সকলে লই শুনিব দাদা।
1: ওকে, ঠিক আছে,
0: আপনি মাল থাকিব। আর ওকে স্যার, ইউ উইল বি ফাইন।
1: ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ,
0: আই উইল টেল টু ইউ এগেইন, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। ওকে,
1: ওয়েলকাম,
0: ওকে ওকে, বহুত আচ্ছা লাগা।
1: তো মাই ডিয়ার ফ্রেন্ডস, বিমজিত আমি খান লাগা রেগুলার লিসনার থাকি আছে, তাহি রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান ইয়াতে শুনি হব, ফুল অর গাতে ফিল্ম রা কুমার সানু আর আলকা ইয়াগনিক অবস্থে। মিউজিক দিছে নদী মার্শাল, লিরিক্স সামি, শুনে কিনা এনজয় করবি, আর তাই নাম লসবকে এই গীত টিকেট করে দিয়েছে।

0: Well, my dear friends, আমি এখানে আমাদের নেক্সট কলার থাকি আছে। হ্যালো হ্যালো হ্যালো
1: স্যারজি নমস্কার।
0: হ্যালো নমস্কার, কোন বল রা হ্যায়?
1: স্যারজি সেবা লোহা টাইম টি দীক্ষা সে বাত কর রহা হুঁ স্যার আপসে।
0: শাট আপ।
1: এমপি বিদিশা সে শিবা লোহট।
0: ওকে মিস্টার শিবা, প্রোগ্রামে স্বাগত হ্যায়। ওর পতাইয়ে আজ কোন সা ওয়ালা গীত শোনা চাহুঙ্গা আজ?
1: স্যার জি মুভি কা নাম রহেগা কিতনে দূর কিতনে পাস।
0: কিতনে দূর কিতনে পাস, শায়দ মেরা পাস যে ওয়ালা মুভি মেরা পাস নেহি হ্যায়, ওর কোই দুসার হোগা।
1: স্যার জি থোড়া সা গানে কি তাদাদ বড়াইয়ে স্যার জি, কাফি দিক্কত হোতি হ্যায়। तो सर जी दीवाने मिल जाएगी क्या मूवी? अजय देवगन की मूवी है दीवाना।
0: दीवाना है
1: तो इसमें गाना है सर जी कयामत कयामत
0: कयामत कयामत, ये वाला गीत शायद मेरा म्यूजिक बैंक में नहीं है। ये वाला दीवाना है जहाँ

0: लड़ाई हमें जीतनी चाहिए, दृढ़ता के साथ जीतनी चाहिए और हमारे संयुक्त प्रयास से जीतनी चाहिए।
1: एंटी नार्कोटिक्स मेहनत कुरा उपर बात करिकिना श्री साहा पर खुशी कि नार्कोटिक्स कंट्रोल ब्यूरो पर ड्रग क्राइम्स लगत जोड़िकिना थाके खबर फैलाबो कारणे किसिमान अनलाइन पोर्टल्स बनाइकिना आछे। स्टेट पुराते इंटरनेशनल डे अगेंस्ट ड्रग एब्यूज एंड इलिसिट ट्रैफिकिंग इवेंट्स मनाइछे। एडवाइजर सोशल वेलफेयर वांगपां कन्या कोहिमाते एक प्रोग्राम दे बात करिकिना खुशी कि इतियालाका सोसाइटी तो बेसि एडिक्टिव सिन्थेटिक ड्रग्स और सोफिस्टिकेटेड टेक्नोलॉजी पर आगे लुई जा ट्रैफिकिंग कार्टेल्स खान जिंदु पर आमी खान लगा टाउन और बस्ती खान भीतरते आए इनका लगा दिक्तारी सामना करी से। एडवाइजर बला कुछ कि स्टेट सरकार बारा नार्कोटिक ड्रग्स और साइकोट्रॉपिक सब्सटेंसेस एनडीपीएस एक्ट मजबूत करी बोले बॉर्डर मॉनिटरिंग टान करी बोले और स्टेट डी एडिक्शन सेंटर खान बड़ा बोले ध्यान दिए से। ওখাদে ডিপুটি কমিশনার কে মাথং চাংলাও পারা স্কুলস চার্চেস আর বস্তি খান্তে জানকারি আর শিক্ষা দিবলে অপর জানাইছে আর একটা ড্রাগ ফ্রি ওখা বানাব নিমিত্তে সব মানু খানকে মিলিগিনা কাম করবলে মাতিছে। পেরেন্টে সোশ্যাল ওয়েলফেয়ার লাগা ডিপার্টমেন্ট পারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈয়ারি করেছে যদিতে ইএসি দোনান পারা ড্রাগ চলা মানু খান কারণে স্পেশাল কেয়ার আর ধ্যান দিবলে মাতিছে। জুনিপততে একটা জয়েন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করেছে যদিতে ডিস্ট্রিক্ট আর সেশনস জাজ ফুলেতো ইয়েপ্তো পারা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আর স্টেক হোল্ডার্স খানকে ডিস্ট্রিক্টে ডি এডিকশন আর রিহেবিলিটেশন সেন্টার খান বানাবলে অনুরোধ করেছে। ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার আর ইমকিউং ইউথ অর্গানাইজেশন পারা সমাতরতে একটা প্রোগ্রাম লইগিনা ড্রাগ অ্যাবিউজ খিলাফ বাধা লইছে। ইএসি নকলাক আপুলোকা এইচ সুমি পারা নকলাকতে মানুখানকে ড্রাগ চলা খিলাফ ধ্যান দিবলে আর লড়াই করবলে কইছে। মন এসপি কাঞ্চন কুমার কানপাল পারা কইছে কি সোসাইটিতে ড্রাগ চলা কমতি করব নিমিত্তে জানকারি ফেলাতে দরকারি আছে আর ড্রাগস খিলাফ লড়াই করব কারণে পুলিশ লগত মিলিগিনা কাম করবলে মাতিছে। নাগাল্যান্ড ডিজিপি রূপিন শর্মা পারা কৈছে কি নর্থ ইষ্টার্ণ ষ্টেটছ পুরা লগা পুলিশ ফোর্সেস খান আহিয়া দশ দিন ভিতরতে একটা ঠিক প্ল্যান পুরা করি কিনা ড্রাগ ট্রাফিকিং খিলাফ একটা স্ট্রেটেজি বানাই আছে। তাই পারা পুলিশ হেডকোয়ার্টার্স খানতে হাইস্কুল জাংশন পারা একটা মিনি ম্যারাথন যুন্তু নাগাল্যান্ড পুলিশ পারা ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ এব্যুজ এন্ড ইলিসিট ট্রাফিকিং লগা একটা প্রোগ্রাম বানাইছে তাতে মিডিয়া মানুষখান লগতে বাত করিছে। শ্রী শর্মা পারা কৈছে কি নর্থ ইষ্ট ষ্টেটছ পারা ডিজিপিস আর এন্টি নার্কোটিক্স লাগা টাস্ক ফোর্সেস খান লাগা হেড খান সব স্টেট বর্ডার স্টেট চলি থাকে ড্রাগ ট্রাফিকিং খিলাফ একটা মিলিকিনা ফেসলা উঠা বলে আইছে। ডিজিপি পারা অমিত থাকে জানাইছে কি এই মিলিকিনা কাম করিয়া পারা ট্রাফিকার্স খান লাগা ল এনফোর্সমেন্ট এজেন্সিস পারা পলা বলে বেশি দিকদার পাব।
2: All the first thing in Nagaland are very, very vulnerable to drugs. We are on the borders of Myanmar, very close to the Golden Triangle, where maximum amount of opium is manufactured in the world as of now. Some drugs are coming into India through the land border, right from Myanmar across into Northland, Burma and all, but that quantity is very small. Most of the drugs which are coming here into Nagaland and from Nagaland to the rest of the country are traveling by road. During our investigations for the past 20 years and especially for first investigations during the past 3.5 years, we have seen that a large number of youths are taking to drugs.
1: বরা বলে কদম লব কারণে বাদ করি কিনা শ্রী শর্মা পারা কইছে কি নাগাল্যান্ড পুলিশ পারা ডাঙর টাউন খানতে পাবলিক জায়গা খানতে ক্রাইম করিয়া ধরি পাব কারণে ফেসিয়াল রেকগনিশন আর সার্ভেলেন্স ক্যামেরা আর সিসিটিভি সিস্টেম খান থালি বলে প্ল্যানস খান আছে। তাই আর কইছে কি সেক্সুয়াল অ্যাসল্ট লাগা মামলাত পারেওয়ার আর নিজের ঘর ভিতরতে ওলাত বেশি দিকদার হয়ে যায়। শ্রী শর্মা পারা আর ভিকটিমস আর ঘর মানুষকে আগে আহি কিনা এনেকা হাদসা তো রিপোর্ট করি বলে কইছে কেলে কুলে এনেকা পারা ল এনফোর্সমেন্ট এজেন্সিস খানতে পাবলিক লাগা ভরসা ভরি থাকিয়া দেখায়। ইতো আগে ডিজিপি পারা একটা এন্টি ড্রাগ প্লেজ এডমিনিস্টার করেছে। চিফ মিনিষ্টার নিফিরো পারা ইনাৰ লাইন পেমেন্ট সিস্টেম ঠিক ইমপ্লিমেন্ট করবলে আর নাগাল্যান্ড ইন্ডিজিনিয়াস মানুখান লাগা রেজিস্টার কারণে সব স্টেক হোল্ডার্স মিলিকিনা কাম করবলে লাগিয়া কই কিনা নাগা আইডেন্টিটি বাঁচাবলে মিলিকিনা জিম্মিদারি উঠাবলে মাতিছে। তাই কোহিমা ভিলেজতে কোহিমা ভিলেজ মাল্টিপার্পাস বিল্ডিং ইনগ্রেট

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদত দি আছে বিপি লাগা কোনো সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি জানকারী এন টি ই পি বার দি আছে
1: হ্যালো
2: রাজেশ জি মানে পুলিশ থানে সে বল রা
1: ফির সে
3: আপ ডিজিটাল অ্যারেস্ট মে হো দূসরে কমরে মে যাইয়ে অকেলে আপকে পার্সল মে ড্রাগস মিলে হ্যাঁ লম্বে যায়গে
4: দশ লাখ দিজিয়ে বচ যায়গে
1: সর ইতনে কহাঁ সে
4: এক লিংক ভেজা হ্যায় অভি প্রসেসিং কে লিয়ে
3: দো লাখ ভেজিয়ে বাকি বাদ মে
1: দো লাখ
5: ক্যা হুয়া পাপা
1: ও বেটা ইয়ে কে রহে কি মেরে পার্সল মে সে ড্রাগস মিলে হ্যায়
3: अरे
1: काट दिया
5: पैनिक मत कीजिए पापा डिजिटल अरेस्ट जैसा कुछ नहीं होता है ये सब फ्रॉड है
1: फ्रॉड
5: पुलिस बैंक आरबीआई इत्यादि के नाम से आने वाले साइबर अपराधियों के फोन या वीडियो कॉल से सावधान रहें उन्हें कोई पैसे ना भेजें और तुरंत पुलिस में रिपोर्ट करें अगर समझदारी नहीं दिखाओगे
1: तो पैसे गवाओगे
6: आरबीआई कहता है
7: जानकार बनिए सतर्क रहिए
0: হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস মাই লাভলি অ্যান্ড অসম লিসনার্স আপনি সবকে প্রোগ্রাম স্বাগত করে আছে আকাশবাণী কোহিমা এফ এম ট্রাকবান 103 মেগাহার্টজতে আপনি হোস্ট আর দোস্ত আরজে তামজিল লগতে অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস আজ রাতে মানে আনি দিয়ে আছে একটা ডেডিকেটেড প্রোগ্রাম ফর মুহরম আ টাইম অবজার্ভড বাই মিলিয়ন্স অরাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ প্রেয়ার রিমেম্বরেন্স রিফ্লেকশন অ্যান্ড কম্প্যাশন আর মোহরম রায় আমি খান সবকে রিমাইন্ড করে দিয়েছে কে টাইমলেস ভ্যালুস সচ এস কারেজ স্যাক্রিফাইস জাস্টিস পিস পেশেন্স অ্যান্ড হিউমিলিটি তো মাই ডিয়ার ফ্রেন্ডস থ্রু আ কেয়ারফুলি চোজেন কালেকশন অফ মিনিংফুল বলিউড মেলোডিজ লেট আস স্পেন্ড দ্য নেক্সট অবাউট 24 মিনিটস রিফ্লেক্টিং অন পিস হোপ অ্যান্ড দ্য বন্ড দ্যাট ইউনাইটস আস বিয়ন্ড এভরি ডিফারেন্সেস মাই ডিয়ার ফ্রেন্ডস Whenever you may be, wherever you may be listening from, thank you for making us a part of your evening tonight. So, poila gin ami kan huni kina shuru kori habo. Bombay film ra diye ase, this timeless classic, but beautifully portrays love that rises above barriers of religion and society. Aro A.R. Rahman lagai ta, one of his most admired compositions yate thaki ase. হরিহরণ আর কবিতা কৃষ্ণমূর্তি অবস্থায় আমি কান শুনে হব লিরিক্স দিছে মেহবুব মিউজিক এ আর রহমান মাই ডিয়ার ফ্রেন্ডস মুহরম টিচেস আস দ্যাট কম্প্যাশন অ্যান্ড ট্রুথ আর স্ট্রংগার দ্যান হ্যাট্রিট অ্যান্ড ডিভিশন মিউজিক টু হ্যাজ দ্য রিমার্কেবল অ্যাবিলিটি টু ব্রিং হার্টস টুগেদার শুনে কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

And my dear friends, as we conclude tonight's Muharram special, may the values remembered during the sacred month, peace, justice, compassion and selfless sacrifice, continue to inspire us in our daily lives. আপনি খান সবকে বেশি খুশি বাঁচানাই দিয়েছে কোন আপনি খান টিউন ইন করে থাকিয়েছে. উইশিং অল আর লিসনার্স এ পিসফুল অ্যান্ড ব্লেসড ইভিনিং. এতিয়া ষ্টুডিও ক্লক 10 বাজি গোয়ালকোটা যে আমার রাত লেগা ট্রান্সমিশন বিমান দীপন করে দিয়েছে. আহাকালী পুজোর 6 বাজে হলে FM ফ্রিকুয়েন্সি 103 মেগাহার্টজ আমি খান লাগা ট্রান্সমিশন করে দিয়ে হব. তো মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড নাইট, টেক কেয়ার.